কনেগরেই আকাশবাণী শিলং কাকুবর বানপুলে দাই আলবরিন খারবনলং কি মাত কি বকংসান জং কাকুবর মন্তাক স্টেপ ইয়ারো মন্ত্রী রংবাদু নরেন্দ্র মোদি ইয়া কি জিংকিং জ্রি বপাওনাম কা মেঘালয় হা কমন কি বাত হেনেন কসঙি আই খুবলাই উমন্ত্রী রংবা কনরাদ কে সংমা পনবনা কা মেঘালয় বনপনিয়ার সুসু ইয়া কি কামরাব খ্লাম দাওয়াই লিংবা কা মেঘালয় স্টেট অর্গ্যানিক মিশন হাকাবা কা জিংপনরুত কনলং হাদু কুম্বা আর্স পা খন্ডাই পুসান ক্লোর তিংকা বাদ হাকা ফিফা ওয়ার্ল্ড কাপ রং কা ক্যানাডা সাকা রাউন্ড অফ সিক্সটিন হাদিয়ন বাকালা পনলিয়াম ইয়াকা সাউথ আফ্রিকা দাসি কোল লানোয় কি খুবর কি বাবনিয়া উমন্ত্রী রংবাদ নরেন্দ্র মোদি উলাইরো ই কি জিংকিং ডিংজরি বাপাও নাম চংকা মেঘালয় হেন কাসি হাকা বন্তা কাবা শিসপা লাইপোসান জংকা মন কি বাত ডা কাবা অং বা কিলং কা ডাক জংকা কাবা পন ই ইয়াকা জিং এম কাবায় রংকাত রংকাত হাপদেং উবরিও বাদ কা মারিয়াং উ মোদি উলা ফলাং জিংমত রু হালোর কা জিং প্রসাং কা ইন্ডিয়া বানপন রুং ইয়া কি নে কি জিং তাই কি বাফলা হাকা থোপ করতেং কি জাকা কা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হাবাক্রান সে কি পাট কারি হেনেন কাসি উ মোদি উলা অং বা কা মেঘালয়া কা পাওনাম অম তং না কবন্তা কিল ও বাদ কা মারিয়াং বা ইতনা জংকা হনরাই না কবন্তা কা জিং সুবন মনসিম কি ব্রিয় জংকা বাদ রু কি ডিং কি জিং কিং ডিংজরি কি বালা খ্রেং কি নং জং অকাই প্রথাই লাবুয়ন পাতেং মন্তা উলা বনরাব সুসু বা কারু কমসনায় কি জিং কিং জরি কা লং কাবা খামফলা নামার কা শিমপোর দা কি ফাউস নাম বানপনওয়ান দোরিয়া কি উলা বাতাই বনিয়া সুসু কুমনো বালা শিম কি থিয় জংকি ডিংজরি বাট পনিয়া ইয়কি শশিলিয়াং ওয়া বাট লা আপ বাকিন হে কেনসান হাডু বাকিন দা কলা লং কি জিং কিং কি বাস খ্যাম উলায়ারো ইকি স্নং কি বাপনে পনসা ইকি নি কি জিংতাই জিংসনা উমেন বারিম দা কাবায় থু রু বাহাদু মন্তা দন কুম্বা শিসপা আর ফাউতলি কি জিং কিং ডিং জরি বালা সুমার সুখের বাকেন নে কেনসা দা কাবা পন পাও ইয়াক জিং সঙ্গ উঙু ইয়াক নি কা জিংক্রান উ মোদি হাক রেডিও হিনেন কাসঙি উ মন্ত্রী রং বা কনরাদ কে সংমা উল অং হাক রন সান এক্স বা কি জিং কিং ডিং জরি কি লং কা জিং আইস ভা না কওয়াই কা পাতেং সা কওয়াই কা পাতেং উল বন রাব বা কি কেনতিয়ন ইয়ারো জং উ মন্ত্রী রং বা দু কারি কি পন পাও ইয়াক জিং বুরম জং উ ইয়াক জিং এট জং কি খাসি বাট জায়ন্তিয়া বানিয়া ইম লং রংকাত রংকাত বাট কা মারিয়াং হা কা জিং সুক কাজলা বারো কওয়াই কা ইয়ং দা কাজিং সিঙ্গাও সারং কাট বা কাদাং রা সাকমাত ইয়া কি নি কিজিং তাই উমেন বারেম সাকা ইউনেস্কো কা মেঘালয়া কালাপনবনা বাকান সাপনিয়ার সুসু ইয়া কি কামরাব খ্লাম দাওয়াই হাকাবা কাজিং পনলুট কানলং হাদু কুম্বা আর্স পা খান্ডাই পুসান ক্লোর তিংকা কালাপনবনা রু বা কালা কনিয়ারে কা খতি বনে ত্রেলাং বাট কি রি কি বানাবার হাকাবা কি নংরাব কনথাই কাজলা কিনলাম খামাত ইয়া কা রেব কার্যাং কাবানে ইসলাম বাট কিন পনিয়া ইয়ৌ ইয়া কি জিং মিট হাকি ইয়ৌ কি হাত চংকা প্রথাই ইয়া কি নি কি জিং পনবনা লাপন মিট হাকা স্নি পনকুট ইয়া কা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন উইমেন ফার্মার্স অ্যান্ড সাস্টেনেবল অর্গ্যানিক এগ্রিকালচার কাবলা পনলং ডা কা মেঘালয় ন্যাচুরাল অ্যান্ড অর্গ্যানিক ফার্মিং সোসাইটি ফর লাইভলিহুড অ্যান্ড ইনোভেশন ইন এগ্রিকালচার লানি কা মেগনোলিয়া রিংকাট কা জিং ত্রেলাং বাট কা আই ফোম অর্গ্যানিক্স এশিয়া বাট কা জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক কে এফ ডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংক হাশলং কতাই গা জিংয়ালং কালা লুমলং কোম্বা সাউসপা আঙুট কি নং এসিমবন্তা কন্থোপ ইকি ডেলিগেট না শিফৌতলি কি রি কি নং থাও আইন বাট কি নং রেব হাগাজু কাপোর কা সরকার মেঘালয় কালা প্লে পাই বা রু ইকবন্তা কাবা আর লানি কা ফেস টু চমকা মেঘালয় স্টেট অর্গ্যানিক

খবরাঙ্ক আকাশবাণী শিল অনেক খুনা সোনাগতা মানিঙা রিভয় ডিস্ট্রিক্ট মেডিকেল এন্ড হেলথ অফিস ডাল নংপো আর্বান হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার ও ন্যাশনাল ইমিউনাইজেশন পলস পলিও ক্যাম্পেইন কোয়াবা চিঙা তাহা উনিকে সেপন ডেপুটি কমিশনার ডক্টর অভিষেক সাইনি মা ফারাং বিসারাংনা পলিও খানচেনা গতা মোলাঙাহা ইয়া পলিও নি ড্রপনি সামারা বিসারাংনা বিসারাংনা উনানি চি ওয়ামাং মুখাংি সাবিসনি ছেলচাকি রক্ষি না মানা ডিস্ট্রিক্ট মেডিকেল এন্ড হেলথ অফিসার শ্রীমতি এ আর মারাক আর গোপন হেলথ অফিসারং বা প্রোগ্রামও বাকরাং ফাহা এদাকি ইয়া পলিও ক্যাম্পেইনি গতা ছালাতে উনাঙাহা ইয়া ক্যাম্পেইন ওয়াটানি মুকসোয়ানে রা মেঘালয় আদকনি পলিও ফ্রি স্টেটাস বা গাদাং রক্ষিয়াং না মুকসোয়া উনবাকসানা বিসারাং পলিও সাবিসিওনি চিল ছাকি রক্ষি নাওয়া এনে

কেনেকদে আকাশবাণী শিলং কখুবর বান পুলে সুফি দায় ইনে বদা লিংড কিমাত বকং সানজং কখুবর পলাইট ক সিবিএস ই ইয়াক ক্লাস টেন গভর্নমেন্টা নাক থ্রি ল্যাঙ্গুয়েজ পলিসি উমিন্ত্রী রংবা কনরাদ সংমা উপেট ব্যাংয়ে কি জিংপিনকলা বললে দাকি অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নাক বিনতা বান পিন ভাইয়া সেনশার খাদার বাট কে জিং আই জিং শক্রি ইয়া উপাইবা কে ইস খাসি হিলস কানসডং নো ইয়াক ইলেকট্রাল রোল ভেরিফিকেশন ড্রাইভ বেশিব নাই নডো কলাইফো তরিক উজিলিও বাট ইয়ার উবা এ এল হেক এম এল এ বান পিন ত্রিকম দাক আই এল পি কব পিডিয়াং সোভাই কি নোয়ান চুঙ কাই কিরশান বান পিন রুঙে তেন খাসি হাক এইট শেডিউলড ডিমান্ড গাখুবর কবিয়া ও মন্ত্রী রংবাদো নরেন্দ্র মোদি মিনতা কসঙ্গি উলয়াইবান হলোর কিংবুরম ইয়ক রীতি দোস্তর বয়ফেয়ার জংক পৃথে হবায়াসাম হলোর সংস্কৃত সুভাশ্রিতম হকরিনসান সোশ্যাল মিডিয়া ও মোদি উল অং বক জিংবুরম ইক রীতি দোস্তর বয়ফেয়ার জংক পৃথে কপিন রোই ইক জিংসৌশনিয়া বক জিয়ত্রেলং হপডেং কিব্রিও বট কপিন খ্লান ইক জিংসৌথো বার্কলিয়াং বট ক মিনসিম ইয়লং শিপারা The Central Board of Secondary Education, CBSE, Minta Kasngi, Kalapinmi Yaki Jingpatha Halor, Ka Three Language Policy, Haka Jingtho, Ka Board Kalaong, Baka Class 10, Kaba Minta Kamdan Kamban Board Yaka Language Policy, Kaba Thammai, Kalaong Ru, Bana Ka Binta Ki Batch Ba Minta, Kiba Dangpule Haka Class 7, 8, Bat 9,